0: শ্রোতাবন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম বন্দনা আকাশবাণী রাউরকেলা। শ্রোতাবন্ধু, শুণবা শ্রীরামচরিত মানসর 209তম অধ্যায়।
1: নাইন

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ শেষ হল আজির হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত আকাশবাণী রাউরকেলা আপনার কার্যক্রম শুণুচার এফএম বেঞ্জে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন। শ্রোতা বন্ধু, বর্তমান শুণন্তু বিবিধ ভারতী কার্যক্রম।

শ্রোতাবন্ধু, শেষ হল ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি আকাশবাণী রাউরকেলা। আসন্তু শুনিবা অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 448 ভাগ, প্রযোজনা সুহাস মহান্তি।

শ্রোতা বন্ধু, সন্ধ্যা 6:10 শুনবে হিন্দি ভক্তিগীত, 6:30 যুব শক্তি রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্র, 7:25 জেলা হালচাল গঞ্জাম জেলার খবর জাঁপারে, 7:30 ক্ষেত খমার এতে সাক্ষাৎকার শুনবে খরিফ চাষর প্রস্তুতি সম্পর্কের সফল চাষী দয়াসাগর রাউত সহ, রাতে 8:00 সিনে সঙ্গীত, 9:15 বিবিধ ভারতী কার্যক্রম, 10:00 ওড়িয়া আলবম গীতর কার্যক্রম ঝুম তানানা, 10:30 শাস্ত্রীয় সঙ্গীতের সিতার বাদন শিল্পী রহবে পণ্ডিত নিখিল ব্যানার্জি। শ্রোতাবন্ধু, ইয়ে চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা, এথর আসন্তু জানি নেবা আগামীকালি মঙ্গলবার কার্যক্রমর রূপরেখা। আসন্তকালি সকাল 6:05 ভক্তিগীতর কার্যক্রম বন্দনা, 6:35 শ্রীরামচরিত মানসর 210তম ভাগ শুণবে, 7:25

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক যুবকেন্দ্রিক যোজনা কার্যকারী করেছেন। যুবক যুবতী মানে কিপরি উদ্যোগী হয়ে পারিবে, নিজে রোজগারক্ষম হয়ে অন্য মানুষ রোজগারর পন্থা দেখাই পারিবে, বিশেষ করে নিযুক্তিদাতা হবার মানসিকতা রখিবে, এ দিগরে কার্য করছেন সরকার। এমিতি অনেক যোজনা মধ্যরু স্টার্টআপ ইন্ডিয়া যোজনা অন্যতম। এক অভিনব চিন্তাধারা কিংবা বজার সুবিধা দেখি নয় ব্যবসায়িক প্রকল্প আরম্ভ করা এই যোজনা প্রোৎসাহিত করে। ভারত বর্তমান বিশ্বর তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টম ভাবে খ্যাতি অর্জন করেছি। এই যোজনা মাধ্যমে ট্যাক্স রিহাতি এবং আর্থিক সহায়তা যোগাই দিয়ন্তি সরকার, যাহাদ্বারা যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির বাট খুলি যায়। এই অবসরে আজ রয়েছে আলোচনা, স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ। এ সম্পর্কে আলোচনা করছেন ডক্টর লক্ষ্মণ সাহু।
1: আজির সমাজে অনেক সর্বনিম্ন শিক্ষা বা উচ্চতম শিক্ষা পাইবা পরে চাকরি নপাই বেকার হয়ে মানসিক স্থিতিকে হরাই বসুছেন। তেণু বেকার যুবক ও যুবতীঙ্কু কেবল চাকরি উপরে নির্ভর নরহি নিজস্ব ব্যবসায় উদ্যোগ কৃষি পশুপালন ও সেবা ক্ষেত্রে স্বাবলম্বী করিবা পাই কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বিভিন্ন যোজনা ও ঋণ সুবিধা আরম্ভ করছন্তি। এই যোজনাগুলিক মূল উদ্দেশ্য হচ্ছে রোজগার সৃষ্টি, উদ্যোগী সৃষ্টি ও গ্রাম ও সহর উভয় অঞ্চলরে আর্থিক সশক্তিকরণ করিবার লক্ষ্য রাখিছি। স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ রয়েছে। স্টার্টআপ হেউছি এপরি এক নূতন ব্যবসায় যাহা অভিনব চিন্তাধারা প্রযুক্তি কিংবা নূয়া সেবা মাধ্যমে বজারর সমস্যার সমাধান করে। ভারতের স্টার্টআপ ইন্ডিয়া পরি পদক্ষেপ যুবক ও যুবতী মানুষ চাকরি খোঁজুথিবা ব্যক্তির চাকরি সৃষ্টিকারী উদ্যোগে পরিণত হবার সুযোগ দিয়ে আসিছে। আজির যুবপিঢ়ি কেবল সরকারি কিংবা বেসরকারি চাকরি উপরে নির্ভর নরহি নিজের দক্ষতা, শিক্ষা ও সৃজনশীলতাকে ব্যবহার করে নিজস্ব ব্যবসায় গড়ি পারুছন্তি। স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ ও সরকারঙ্ক ঋণর মধ্য সুবিধা রয়েছে। স্টার্টআপ কেবল এক ব্যবসায়ী নুহে, বরং নূতন চিন্তাধারা উদ্ভাবন ও সমস্যার ব্যবহারিক সমাধানকে ব্যবসায়ে পরিণত করিবার এক প্রয়াস মাত্র। ভারতর সরকার স্টার্টআপ ইন্ডিয়া মাধ্যমে যুববর্গঙ্কু উদ্যোগী হওয়া পাই প্রোৎসাহিত করে আসুচন্তি। এর লক্ষ্য হচ্ছে যুবক মানুষ জব শিকার নুহে, জব ক্রিয়েটর ভাবে গড়ি তোলিবা। স্টার্টআপ কণ এ বিষয়ে সমস্ত যুবক ও যুবতী মানে জানি রাখিবা আবশ্যক যথেষ্ট রয়েছে। স্টার্টআপ হচ্ছে এপরি এক নূতন ব্যবসায় যাহা কেবল

0: মানুষটা বলে সেমানকর লালন পালনটা যদি আমি হে যেনতা হউচে হউ ইথেনু আমি লাভ পায়মা হি পায়মা বিনা কিছু মানে পরিশ্রম করি করি হেনতা বলবো বলে সেটা নিহাতি ভাবে তোমার পরিবেশটাকে খারাপ করবা হি করবা হলে সেমানকর যদি যতন পাতন করা যায় যেনতা গায় মানকে যতন করা যাচ্ছে ছেল মানকে যতন করা যাচ্ছে সফা জায়গা থি সেমানকে রখা যা সেমানকে বি মানে খালি কাদো থি মানে গুড়ি কর হয়সন সেটা নেই সফা সুতর করা যায় সেমানকে বলে সেটা বি তো বড়িয়া হবা কি নি
1: বিলকুল আর আমি যেতেবেলে পনিপরিবা সবুকে চাষবাস করুছু সবুর ব্যবস্থা করুছু কি নি কহ
0: হ্যাঁ বিলকুল করুছু
1: আমি গুটে কুয়াটা করলা কি পোখরটা করলা বা পায়নর ব্যবস্থা টিকে করলা
0: হই
1: সেইথিরে আমকে পায়ন মড়াবার আছে আমার পনিপরিবা মানকে এটা আমি করলা গুজরাতি ফের সেটা হে
0: বিলকুল
1: আমি পায়নর ব্যবস্থা রাখিথিমা আর সেমানকে রহবার লাগি ঘরটা বনাইথিমা সেমানে ইজেন কাদোরে গাধবে সেমানকো নিজর প্রাকৃতিক হিসাবরে তার লাগি ব্যবস্থা করমা বেলে সেমানে সেখানে গাধবে তার বাদে যেতেবেলে আমকে সেমানকে রখবার আছে আমি সফা পায়ন মারি করি সেমানকে সফা সুতরা করি করি ভিতরে পঠামা
0: বিলকুল
1: এটা ভিতর করি হবা
0: হেটা পরে দাদা যে ইহা দেখা যেন হিসাবে ঘুষরি পালন হউছি আগর এন্তা নেই হেবার চিরাচরিত হিসাবে নেই হেবার ইহা দেখা সেটাকে পুরা একদম নিট এন্ড ক্লিন সফা সুতর করি করি পুরা ব্যবসায়িক ভিত্তিতে চাষবাস করা যাচ্ছে সেটার তো সে হিসাবে আমাকে করবার আছে না কি কর্মী আর যেনতা সেনতা কর্মী হেটা নেই চিন্তা করবার আছে যদি বেশি লাভ পাইবার আছে তো ব্যবসায়িক ভিত্তিতে হি করবার আছে আর সেমানকর পুরাপুরি যতন নেবার আছে
1: বিলকুল বিলকুল আর এখানে আর গোটে কথা আমাকে মনে রাখবার আছে কি এই ব্যবসায়কে
0: হয় হয়
1: গাঁ গহলি থেকে যেন ভাই বোন মানে অছন বিশেষ করে সুন্দরগড়ের কথা হেমা আদিবাসী ভাই বোন মানে অছন আৰু কিছু ভাই ভন মানে ই সুন্দৰগড় জিলাৰ মূল নিবাসী মানে অছন সে মানে বিশেষ কৰি এটাকে ভালছে কৰি পাৰবে কাই করে কি ই ব্যবসায়কে মারওয়াড়ি মানে তো নাই ধরবে
0: বিলকুল নেই
1: বড় বড় সেঠ মানে নাই ধরবে
0: হ্যাঁ দাদা
1: আর ইতার লাগি সুবিধা আছে সরকারঙ্ক তরফ না আর এটাকে সে সুবিধা নেবার লাগি লোক মানে বহুত কম অছন তো আমি যদি চাহমা বলে সে সরকারি সুবিধাকে নেই করি আমার জায়গা জমি আছে বলে নাই হলে লিজ রে জায়গা নেই করি নাই হলে পার্টনারশিপ করি করি আমি সেটাকে করি পারমা যাহার জমি আছে তাকে সঙ্গে পার্টনারশিপ করলা আর আমি জনকর না থি লোন আনলা আর আমার পাখে বহুত কিছু মানে সুযোগ মানে আছে আমি দেশিটা করমা কি দেশি নু টিকে হাইব্রিড টাইপ রয়েছে তাকে করমা কি মানে ফুল হোয়াইট ওয়ালাটা সেটা আমি করমা কেন হিসাবে আমি সেট আপ বনামা কাই করে কি গোটে বৈঠক নিয়ে যাই থিলি বলে সে মানে যে প্রজেক্টটা দেখালে ঘুষরি পালন রো সেটা মানে বহুত আচম্বিত করলাম মতে কি সেটা সে সেট আপ ভিতরে হি রহবা ছোট যেন ঘুষরি ছুবাটা সে তাকর গ্রুপে রহবা তাঠু বড় হেলা বেলে সে তার গ্রুপে রহবা সে গাধবা কেন আড়ে বুলবা কেনতা করবা সাইন্টিস্ট গ্রুপ রহবে তাকে চেক করবে আর ই যেন ঘুষরিটাকে ইঠানে বিক্রি পোটা নি হবে মানে যেন দশটা পার্টনারশিপ থিবে কি চারটা থিবে সে মানে যেন ঘুষরি ছুয়াকে নেলে সেখানে সে বাগের সেট আপ থিবা সেখানে বড়বা আর সেটা ফের ফেরিয়েবা সেন্টরকে আর সে সেন্টরকে আসি করি সেখানে তার রপ্তানির ব্যবস্থা হবা তার শিকারটা বেলে ই বাগের মানে ফুলি মানে বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে হয়ে পারবা কিন্তু আমি যদি অলগা অলগা করছু সেটকি তো করে নিয়ে পারু চাহলে হবা কিন্তু আমি যদি চাহুছু কি মুই দেশিটা করবি দেশির ডিমান্ড বেশি আছে বইলে টিকে দেশি যে চিন্তাধারা আছে না তাকে টিকে হটাবার লাগে পড়বা মানে গাউলি হিসাবে
0: আমি টিকে মানে
1: হাই টিকে আমি ভাবমা কেনটা টেকনোলজি কি ব্যবহার করি করি মানে টিকে কর্মা বেলে কানা হবা দেশির ডিমান্ড বহুত বেশি আছে পরব তিহার হেলা লোক মানে খাইবার লাগি পছন্দ করছেন বাকি সব মিলে যেছে কিন্তু এটা যেতে বেলে হেলা সাঙ্গে সাঙ্গ সরি যেছে মানে তুমি শিকার হিসাবে তুমি বিক্রি বটা করুছো হেলে ফের তোমার সাঙ্গে সাঙ্গ সরবা দুসরা কথা হেলা যেন প্রাণী বিভাগর অধিকারী মানে অছন সে মানুষ সঙ্গে যাই করে কথাবার্তা হেবার লাগি পড়বা কি লোন ব্যবস্থা কেন আছে আর আমি বেলে বেলে নেই ডরছু কেন লোনটা নেমা বেলে আমার হানি হেবা কিন্তু যদি আমি ব্যবসায় করুছু সেতকে রিস্ক তো নেবার লাগি পড়বা
0: হয়ে পরে হয়ে দেখো আজির যেন মোর যাহা বি সংশয় থিলা এই বিষয়ে থি ঘুষরি পালন বিষয়ে থি সেটা তো তুমি দূর করলো হি করলো সৎ কথা দাদা চাষ যদি করবার আছে চিন্তাধারাটাকে আগলি বদলাবার আছে
1: বিলকুল বিলকুল
0: কি ডিমান্ড আছে দেশির বলে সেটাকে টিকে সফা সুতরা করু সফা সুতরা নিট এন্ড ক্লিন রখমা করমা বলে যেকির সেটার উৎপাদনটা বি বড়বা আমার ব্যবসায়টা বি বড়বা তারপরে যে বিমারি মানে অ্যাটাক করছি সেমানকে আমি যদি উপযুক্ত টিকাকরণ কলাম সফা সুতর জায়গা থি রখলাম তারপর পুঁহা করে যতন নেলা বলে কেহনি রোগবাগ মানে সেমানকর ঠানে নেই আসে।

শ্রোতাবন্ধু আপনার টিউন করছেন 102.6 এফএম এবং শুণুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। বর্তমান শুনিবা উমরাও জান কথাচিত্রর এই গীতটি কণ্ঠদান করছেন আশা ভোসলে।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1 0 9 7 সহ যোগাযোগ করুন।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেল? এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: শ্রোতাবন্ধু, এথর শুণবা এই গীতটি কিশোর কুমারঙ্ক কণ্ঠরে কর্জ কথাচিত্ররূপ।

শ্রোতাবন্ধু আপনার শুণুটি ঝুম তানানা কার্যক্রম বর্তমান শুণবা এই গীতটি গাইছেন পম্মি গীতিকার বসন্তরাজ সামল।

শ্রোতাবন্ধু, এই গীতটি শুনিলে বিভু কিশোর এবং পম্মিঙ্ক কণ্ঠরে গীতিকার বসন্তরাজ সামল। শ্রোতাবন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর 7008248758 7008248758। শুনিবা বর্তমান পরবর্তী গীত, গাইছন্তি গগন জেনা, গীতিকার বসন্তরাজ সামল।